0: দিন দাহাড়ে কাণ্ড বিকছ, পাউদা খবর রাত বিচকিনছ, জুন তারা লাগনাই নপাই আকাশ বাট এক এক
1: চমেলিগো রাত অরিবিন। আমিলে আফনো বগাইলাই, আফনো বিচারলাই হরেক পাটোবাট ঢাল্ন সকিন্ছ জস্তো লাগছ মলাই। র একদম মিঠোসঙ্গলে ঢালিয়ে গো চমেলিগো রাতো রিমেন
0: রো
1: নেপাল সরি পোয়েট আইডল বাট রয়েছে রি নে এটা কি মানে অভিব্যক্ত করলে আপন ঢঙ্গ হচ্ছে আপন হিসাবে যতই রয়ে চাই তো চলচিত্র চিত্রণ করে চাই তো শব্দলাই জোড়ে এটা গীত বানা চাই তো শব্দলাই খেলা।